ميكروب উত্তৰশিক্ষুত আমাৰ লোকটা আমি ওটা হাতনি তাকো এনেকুৱা আগুন খান্দি মাৰি আৰু ৰপ্তি লপ্তি তাইতো মানে আল্লাহত জেগা আমি তো লপ্তি মাগাম আল্লাহত জেগা আৰু নিকোৱালি কমে হাতে জোৰত সেইলামে আৰু নুঙু লপ্তি মামা তাই এনে পিউচি মে গেলা আগতো যে হাতটা আকৌ আল্লাহত জেগা তাহান আল্লাহত জেগা কি শুনা কমি নেকি নি নগঙো আগৰ কথা কোৱা আল্লাহ জেগাই না আৰু লপ্তি মোমা দিলে কি শুনা আমি না আৰু আনি তাইতো মানে তাই মাই পিছে কোনদান একটু আলো লঙা চলি আকনি আৰু খানি বা লঙাতে তাক কোৱা পিছে কোনদান গৈ নালাগালো আপতি লঙালি তাহানো আমি যোগা খানি মাকো তাকটো আৰু মাত তাইতো মানে চলদা চলদা আছি আৰু নাকাটাও লপচি মাৰিলো নি তাইক কোৱা হাৰলো নাটো আৰু পিছৰ কাৰণে তুই নালি লাগছে মোমাতা তাই নেলাও নিকা আগে জাগা আগে যাব তা আমি আটক টকটো আগালো হাতে লাগছে মোমাত হাল্লো না আনু তামা আনি হাল্লো না আনি তো হাগন নাকটো আমি সেই জুং মাতে তাইছো মানি তাই না তো আল্লাহকে জুং মাত তামা আনি আটক টকটো আগালো রাখছে মোমাত হাল্লো না জানু পারে শিক্ষ নুরলো ইলাই সুজন তো সাজি গিয়া বক্ত নি ইমা আজি কাল অর্থ লাগি এপি গিয়া উঠিলা সবটু যাক মাতা আজি তুমি আন্নে আন্নে হাতটা উঠি গেল অর্থটা তা কোনো হারলো না তিন অক্ষ আর ওই মাঝে আল্লাহ কোথাও সীমা লাগছে সল্লা আল্লাহ লাগছে মাতা ইচ্ছু মানি পিছু কুন্দন গিয়ে তুই না লাগালো অর্থিলুটা হ্যাঁ তাই মারো তাই ইচ্ছু মানি উঠিল কোথায় কোয়া তা বঙ্গ পারলে আলো তো তাকে হাতে রক্ষা তাই ইচ্ছু মাও পারলে আন্না তখন আত্মা মেনে গিয়ে আমি সুম্মা কাছি আলো ইয়াক তাই ইচ্ছু মানি তাই মাই লাগছে মাতা আমারও তাই কেন কি আমি উঠিল উপেঙ্গা সাক্ষুত উপেঙ্গা লক্ষিল বইলা খালুন নিয়ে লক্ষ্য মাজুত তাকে লক্ষ্মী লক্ষ্য মম্মি যাকে তাই ইচ্ছু মঙা উঠি যাবি না আরো তিন দাও পাল্লা আন্না মন তাই ইচ্ছু মঙা যা আরো তাই মাই লক্ষ্য মম্মা তো পিছু কুন্দন গিয়ে উঠে আরো নুন তাই মাপি পিলিয়া পিজাকে উপাল্লিয়া যাওয়ারও করতা পিজাকে উঠতো আরো করতাইলা তাই কোয়া লোকটা আমি উঠা ইরা হাঁটতো নি তো সেই রক্ত আমি উঠা নি ডালি আনি কে উমি আত্ম মিনি রক্ষে মোম্মাটা তা বোন কিংয়ে মতি না উদ্যোগ তো মিনি লুটি আটা সে মিত্যমি চলিলি আগে যোগা নৌ হাতটা তিন দেবো ইলা নৌ লাভ তিন দানো চলি তাই মা খাও রক্ষে তিল দেবো কে খাও তিল দিয়ে উঠতা নিঙি পান তা বোমা নেখে সারি লক্ষে মাত্তা উকিও মেনম নি সেমাকটা মেনম নি তাই না লোকটা আমিও ইনুমান হবে নাটলিয়া উত্তর হই ইলাগিল লুটি গো তা বঙ্গারি রাখছে মাগাতে নৌ নৌকে উঠছে আলো তো কটা কেটা আবানি মা নিলে ইলাও খাটতেও জানি দি কত আলো আটমা কিসে আনি মানে নাবু না নখাজুং মা তাই ইচ্ছু মানে ইলা মা নিলে কিংবা কত সানে আনি না নখাজুং মিমান তা আবানিলে টাক্কা না নমিতা কই জাগে রাখছে মা জোয়ারও গোমা কিং আমনি তা আবানি তাই কানে কাক্কা আলো মতি গাঙানি সিনাগানি তাবানি তাই না নানু নানু তাকে জাগে কটি আর খানি নিত্যও আর খোকে জং মিমাগো আগে জমা খোকে জমা আমরা তাকে গিয়ে আর তিল দেবো তামা আনি খাই গমি তো সঙ্গে যোগ সে আগে যাওক সে মাগাতি গোটাপ্পা পিছুক কাটা তাকে জাগে কটি আলো গুজব নানো আমারও নানমানি অক্টোবর লাগে তো যা আলোক তোমা পিলা অক্টোবর মাঝে মাঝে করো তোমার শিবনি গোটা হলে দিচ্ছে আলোক তোমা নানমান অক্টোবর অক্টোবর গাট্টা আপন লান না খা গেল তিল্লু ধান না হবে আলোক তো আরো জু তাইছু মানি তাকে যাকে টাকালো ও তালে গালো উল্লো ইলাকানি তাই মাই লক্ষ্মী মাগাট্টা নানক নানক নানক ইলাক তাইছু মানি ওরা অক্ষী মাত্রাক্ষক তাই কানি তাইছে মা কি গনি আগুত নৌকাটক তো আরো লক্ষ্মী মা বহুত উপেঙ্গাকুত আও জানু নিলা উপেঙ্গাকুত তাই কানি নৌকাটা লাগাটা তিমি একটা মাকো আর শেখা লক্ষ্মী ওটা খাওয়াকুত সোলটো জালি নিয়ে তাও সে উঠক তাই নারু নিকা আগে জাগা আমারও আর লাগতি তাই আমি সোলটো জালি আলো খাজু মিম্মাটা তিমি আঘাতটা ফিরলো আরো জুম্মাটা আমারও কাঙলে আরো কাঙলে আরো কাই নাকটো না করি উমিতেও কারো তাই মাই লক্ষ্মী মা কাঙকে উত্তাই জগিল ডালো তা আবানি তাই ইচ্ছু মানি
kangulialokai nattunilu haanginginni time time ayujuk tabba khanegunni pallajugolokisiani taikkainuju taamung pallatilu taabuneratilu talu ami sikollamma kayaluta kolakkijungi takka taku apallannau piyaminaru kulakkijungmagi taima auyani mataikatta yabanikkama katteila taima sibahattaatta umiyappum taannaanga juqqaaq asibahumalaqagma asibahattajugutta taabunga taununga natchaqattartoqulurtullallungalu ilaahukuutaqatsiartitaugama sakkuqartitaullungalu taabani natchaqatta laqivallialaqtimallunga taabana auyani mataabanittuka taima ukiyoppal ilaukiyaqparlialermat qimqimminut qimuqsahattaqallia qaartulertu taluulartimummat taima chikolangat haajimalluangimut taikungakiattuumiunut niqquluaruulartimummigatta uvanga iqqatsiligijaullunga ilaa qamaligijaullunga ilaupiullunga taikkununga maqquuballaiyuni ilaqajulu ta chikoqataqaalukku ivulukkuutummaqialuummigatta хауживаллуангимут аттанаахигалалартимажунигуллаажу илаймаартоқажуллаангитта манна иққабуу манна ивууқ таджуиппу саатторулу игуарулу таунангасикугилуутиваллиажоқ таиватаммаараалуникку таммагалоқсуманнижуммигатта утилераттали паунангаақ паунагиаптаулилоқсимуттаратта таманна таичумани นักยามนักเล็กทุกคนทุกเมื่อเราลองชิมมาอีกทุกคนได้พิจารณาเปรียบเทียบกันอีกทิ้งงั้นนี่แต่ว่าทำไมเราคิดว่าคิดว่าเราไม่ได้เราคิดว่าเราคิดว่าจะได้กันนี่เขาไปสุขเบรมมิมมัดเขาไปสุขเบรมมิลีปิงว่าลูกอาลูกขัดใจมิมมัดแต่อีลาปิงว่าเป็นการลูกขัดใจแต่กันนี่ โอเคงูหลักติดลูกเขาไปชุบมือไม่อุลลาที่หลังก็ได้ชงกุศลอุลลาจะขัดเอาหลักที่มาจวารุกามะขานุกยัยหลักกับไปอุลลาก็ชอบปลาเลยนี่ก็มาได้ชงกุศลกันละที่คิดมาจินดาวจึงมาได้ขัดอิลาวชิมาลากันหลักตุ้มินีแต่กันนี่อุลลาที่กัตตาซาลาข้ามะที่กุฏิเชื่อที่ใจจะบุงะขับว่ากุฏิงาโลแต่มา แต่ชุมนิตาหนังยุคจวารุยุคบุกแต่ชุมนิยุคมันคุณเล่าเสียกันอยู่แล้วแต่ชุมนิยุคลูกอามาลูกเขาไปชุบมิสูรเขมุกสักตัวรุ่นนี้แต่คนนักตัวเขมุกเชื่อการอารมณ์เขาไปเลี้ยวที่จวารุเขมุกเชื่อรุ่นแต่มาพิจารณาพิจารณาแต่ไม่ต้องเจ้าตัวขัดตั้งมุดมาหนึ่งเจ้าตัวรักษาไม่ยุ่งยามสุขันนิกิชาวที่นั่นเขมุกชิกุล แต่ชั่วโมงนี้เอาพิลดาริตัวลาลุงนี่เวลาเขาไปสุบิสอบตัวปาลุงนี่ดอกชิมากระมาตาบันนี่แต่มาทำนั้นเขาไปสุบิข้างมันแต่มาเอาปั๊มนั่งอยู่ดอกชิมากระตะกระตะก็ทีมเมื่อเขาติดคือฮัลโหลเขามาเนี่ยหลับตัวแต่มาขับลิลิออกตัวลุงเขาเขียนนี่ถ้าก็ลูกกามีอาตาวเชียงงุดจุดพอรีอาตาวเชียงงุดจุดแต่มา ปั้มมาตะวิงาลูรักชิมมิกาติลาแต่มาปั้มมาตะวิงาลูรุตะกิเชียริวันศิษย์ตุลาสักตะยุกตาปั้มมาตะตัวการูรุตะกิเชียนิวันศิษย์ตุลาสักตะรักชิมกัตตาแต่มาปั้มมาตะวิงาลูรุงะอนาณาณิตะกุจักเจ้าชินดาแต่มาอิลาวเรลักชิมมิกามะตาบังกัดตาโคนิวปฏิกุลอากาโกตมาแต่มาเรียวกามิ ที่จะขั้นเรื่องมิตรเอาเงินที่จะขันนี่ตบโบนักขึ้นเมื่อที่ขั้นเรื่องจะเป็นเรื่องสมกันต์อันนั้นนี่จะก็จะตุ้งชินด้านอันนั้นก็เรื่องขั้นนี้รับตัวนี้กุลลุนีนักเรียนนักเรื่องขั้นนี้รับนักเรียนนี่นักจักรุกะนาลีตบบันย์ขัดเอวกับรับตัวนี้อีหลาดอุยกีตบบันย์ตุรุกับรับตัวนี้ทำงานเรื่องจักรมุ่งมิกระทำงานกิ่งงามนี้ชินิตตลอดชีวิตตักปุ่นโคลินิก ทำเอาทำมันได้ละกิ่งงามนี้ชินะขัดตัวจุงมาตะโคลินิตาจุมานิถ้านัดตกเต้าก็จะจุงมาเมาจะมีเงินมัน
mà giờ mất bên sau thì mặc cục thì sẽ

নীল বাক্তির লোক চলে এনে ওরা টুকান নিয়ে যুগ তাইছ মানে উবাগুন তামাচ্ছ মেঙা উজ্জি উজ্জিং গেল আমি তিন ওখা ওখা ওখা জিঙ্গিল হাত্তা হাত্তা উবিকা হতে তিন তামাক্কু উবিকাইন ইসমা হাচ্ছে আক্ত ভালো উবাং মাতানালো নাঙ মাইলাঙিন ইসমা হাচ্ছে আকাই নাসুম গাত্তা উল্লু আইপানি উল্লু ইলাঙিনে আকুনি গালাম মাকিং ইসমাচ্ছে আবাকাই নাসুম গাত্তা জুইন নাও গাত্তা তাই মে হাত্তা মাই মাতাত্তা উবিকাইন ইসমালিক টুটি নাও জগে যাবো তাও তু ছুটি গো ইনো সিঙিত আমার পেকা জান নিতে নামে ইসমা হাত্তা গুলো তাবন তামাতু মেঙা তুই না ইসমা হাপ্পাং মাতা নালু নাং ইমান তাই মা উবাগুন তামাচ্ছ মেঙা হাতে উঠি সীমা যুগুন নীল জৌমা হাত্তা করতা ইকা জগন্ন হাম নকশাও জন নাকুত উবিকা হতে তিন তামাক্কু নোমালো উবিকা ও পাল্লে আনে আত্মনুত ইন্না পাল্লে আনে আত্মনুল্লো উবিকা তুই না উত্তুন তামাক্কু নোমা ইনা ইনা চিগিয়া অন্নাল্লুতা এমাইতেও তিল্লুগু পিউ নকশাওলা উঙ্গিত্ত এমাইতেও লিল্লুগু পিউ নকশাওলিলা উত্তু উন্নাত্তা ইলে উন্নতা তামাক্কুয়া উবিকা হতিকি যাবুন পেহাতি গিয়ার লুগুইত সরলো পেখান্নাকি গিয়ার লুগুই সুল সরলো ইমা পেহাতা হাপাকাত্তা পেখান্নাকে যাত্তিনি সরলো আমি সুমাকে উলত্তি লুগাল্লা পেখান্নাকে যাবু তাই মাইতু সুমান তাই মা ইসরলো আজি গিয়ে জিউমে গিয়া পাকুটি গু তামাক্কুয়া উবিকা হতিকি যাবুন তাও টুঙিন পিনে আমনি গিল্লু ইনৌ সিঙিল্লো তাও তুতুন্নাগুন্নাগতিগু সরলো একে যক পালগুন্নাগাতিগু চুনা তুন্নাকিগু সরলো উবিকা লুমা পেহাতি চাহাঙিল্লুমা সরলো তুমা বিচ্ছাহ তু জাঙিল্লুমা কিনা মিল্লুন্নে আতাতা মিল্লুন্নে আনা মিল্লুন্নে খাতাঙ্গুতি মিল্লুন্নে ইলা ইলা নিল্লুন্নে পেহাতি মিল্লুন্নে সুনা তাহা তিন্নাঙা পেগাজান্নি নাম্মু উই টাকা সোয়াগা জাকতুমা কিনাও জাহাগুন্নাং ইল্লুমালো বিজুন্নাকুলুমালো তামাক্কুনিঙা আউলা জুন্নাকা মালিক লুগু তাই মাইতু বা মাতানালু নাং ইমান তামাক্কু বিকা হতিকি যাবুন তামাক্কু তিগু না খেমে নাং ইতিগুন পেগা যাও নিং ইতিগুল্লু তাও তু তুই নাগুন্নগুন উল্লু মেয়ে যোগ ইসমাগ ইয়া হাগাতিগু তামাক্কু তাকুৎসাউল তুই উল্লু মে তাইচ্ছ মানিকান্ন তাকুৎসাউ হত্তালাউ মৃত্যু সোনা তুই নাই আঙা যা নাক্তু তুই নাও মৃত্যুই আঙা যা আমার তুললো পিতা হাক পালাও নিম্মাতে তাইচ্ছ মানে তামাক্কু আলো ইলা মিজু তামাক্কু আলো সোনা তুই নাই পিজুমে নাক্তু আলোই অন্য আল্লু নেই নিজা যৌ গলাই লুই নেই সোনা তুই নাই তামাক্কু পেগা জান নমি সাক্ষী মাবাল্লো হাতাও মিম্মাতা নালু নাং নিম্মাত তামান্না তাই গত্তাও লুয়াক্তু তু বাম্মা আঙা যা নাক্তু নিরচিকান নকলু নেই তামাক্কু বিগিয়া কথাও বাতিয়া মেসি বাম্মাতা উবিক্কাও জুমন ইসুমাঙানো চাকুত্তরুন্না কথাও গিয়া ছুটি সরলো আল্লাহ তাই মেট্টু বাম্মাতা তামাক্কু ইসুমাগে হাতাও হাত্তা হাত্তিগু উবিক্কা হাতিত্তিন্ন একাও গিঙ্গি তাঙিন্নি ইন্নাও জুইন বিগিয়া কথাও সাক্তাম মাতা উবিক্কাও জুনুন তামাক্কু তাগ্গা তুকিসিবাল্লে কথাও হুল্লুগি কিনা তুন্নাম ওখাও সরি বাক্কাম আম্মালো তামান্না ইং কাসিগিয়া হাত্তাম্মান ইসুমা হুবিয়া সুঙ্গি বিজ্জোয়ালা তিল্লুগু পিগিয়া পাম্মান নাম্মি নম্মি তো খুচ্ছুমানে উল্লুয়া মিসুয়াল্লা ইং কাবাক্তু তাব্বানি ইনু ইসুমাঙানি নারুনাং ইত্তু হাউজি মাজাগালো উবাক্কুল্লু ইং কাসি মাজক তাই মাথায় মাই তিল্লুগু উতাক্ষি কান্নে গিয়াগুন্না হাত্তা খুজিবুঙা উবিক্কাও জুনিক তামাচ্ছুমিঙা ইসুমা হামনাগালবা উবে উবিক্কাও জিতিন উতাক্ষি কান্নে উবিত কাঙক জুমি গাজানিঙানি ইসুমাও হুবিয়ানাং ইত্তু উতাক্ষি কান্নে গিয়াগুবিত ইনু কান্নাগুন্নাক পুতিত আম্মালো সুলি তামান্না নাম্মিন ইলিং নিত খুচ্ছুমানে নুত জুমি গুন্নাক পু উতাক্ষি কান্নে গিয়া খাত্তা উবিত কানা হুবিয়া সুলক বিসামনি আকুনি গুসুগুন্নের লুতিত তাহা ইসুমা অসুমাইত্য খাইসুমা গেল আক্তিল্লুগু আম্মালো নাই পিচ্ছিগুন্নাক পুতি কিনা তুই নামেই কাজাক্তিচ্ছামি ওহাউজি ওহাউজুই জিচ্ছামিক ওহা হাতিচ্ছামিক কাঙ্গনাং ইত্তুমিক নানি সিজুন্নাক পুতিত কিনা তুই নামিক খেনকলু তিসরলো পিঙ্গিকালো আলুতিত নীল্লি পাগলুতিত নীল্লি রুমাগাই গুবিত কিনা তুই নামুত আঙি জুচ্ছিমিক কালো আপাইলিংনিক নুকাকসিউ গালো আকপালো নেইলিংনিক নাই পিচ্ছিজুন্নাক পুতি কাজাক্তিচ্ছামিক কিনা তুই নামিক নীলি আমি সুমাতা